করে ডাকতে গা বড় ভাই মেরে সামনে পাক যাতে মেরে সর না কাটে গা গুণ ও গুণ থাকে গা কহে গা গুণ ও গুণ থাকে গা কহে গা তন খুব করি কম